আরে পরে খা তার গায়ে খোদাইব তার গা তারে পরওয়ার। কে পরে খা তার গায়ে খোদাইব তার গা তারে পরিবার। কে হামেনে তোমে খো পার লাগায়ো হামেনে তোমে খো।